সায়রে সাতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাতার দিয়ে আসবি ফিরে। বলি গায়ের বসন ভিজবে কেনে,